মগা শুনুদ মেঘদাত মিউজিকলি ইয়স এফএম রেইনবো 105.4 মেগাহার্টসের 8:32 আনি 30 সেকেন্ড জাল্লে আসাত ইয়া খেণাক আইকুয়া সদাবহারশে হিন্দি চিত্রপট সঙ্গীত আরম্ভাক গীতা দত্ত হাঁচো স্বর।